উখতুন নাই, বাফা ফুসুকে বোট দেয়াতেই নাই, ম্যা ফুসুকে বোট দেয়াতেই নাই, আহুগে আংহেন দারি নাই, উখতুগে আংহেন দারি নাই, তেবা মিহুনা ক্ষীর দি মাই নাই, ক্ষীরবুয়মুগে গুতুন তেবা মিহুঙ্গে উখতুন নাই, তেবা মিহুঙ্গে আবিঙ্গে মাই নাই, তেবা মিহুং একাম্বালুঙ্গে গাতুগা রে কুফাওয়া আবিঙ্গে ফরাতুং আইস তেবা মিহুঙ্গে উঙ্গুগাওয়া, এবাহি বেলুমগে দাসুগাওয়া তেবা মিহুঙ্গে দুন্দারি নাই, মিমিস মিহুন্না খ্যাবেন কুরুং হারাম কুরবি, একাম্বালুঙ্গে গাতুগা তেবা মিহুং রে কুফা নুয়া আবিঙ্গে আংহেন দারিন্না খ্যাবেন কুরুমাকুং, ফাহে তেবা মিহুঙ্গে মচ্চকা কুশে নেতে, আদি তেবা মিহুঙ্গে বুরিকশ তকুং উফেদি ফাওয়া তেবা মিহুঙ্গে উফন দারিং ইম মিহুং বেস হারাম কুরবি, আদি বেতুয়ে দিয়ে জমানুগা মেনুই দে উখতুন দে মেদু এক কুরুং, এবাহি এফাহারা দে উখতুন নাই ইনুম বেস হারাম কুরবি, হামা কাশওয়ারুং আদ্দাহি গিনা গিনা ইম ফাফা ফুসওয়া রহিম ওয়ান্তা রসকলাঙ্গে খামগাভে।

আল্লাহ ইরাদা কুরবানি তিয়াবা মিহুন্না মাসলাহাত হরি গো বায়ান কো দেব মাসে আদি তিয়াবা মিহুঙ্গে কুরিং উলুনু রঙ্গল মিহুঙ্গে মগতকা তিয়াবা মিহুন্না মগ দেখেও মাসে আদি তিয়াবা মিহুঙ্গে মচ্চ তওবা লেব মাসে আল্লাহ মোলা দেনবড়িগেম বা হাকিম ওয়ান্তা রসকলাঙ্গে।

ভাষায় আখেরাত দুহাং ইমাবে এউরেন নং আল্লাহ দেব্বি থাকেতিং এউরেন হেদকং উলুন নামা এউরেনগে মচ্চঙ্গতি খুঙ্কামেং হেয়ে এউরেনগে খান্তা মোলা দেনমডিগেম বা খালাঙ্গে খামগা আল্লাহ ওডিগেম বে

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলুবি কোম্বে ফ্লিত
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্ত কুডকাকু জেসফি কন্দিডারিত
1: এই হামিকানি তারিখি বাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে কেহেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একেজ্জে হায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা সতরস্তেক 49 কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেয়াডু
2: দুমফতগে স্মালকুমাকি আহারমেঙ্গে দারিমামগে সিংহতাবে সসর কুয়াকামে ফিরিহেনুগে দারিমামগে সিংহতা কুরা আসর তক বলারু দারি নুলিবুং কহলকান্ত তং একাং এগুত দিমাওয়ান জেহে সোবেকি দুমফতগে স্মালকুমাকি ফিরিহেনুগে দারি ফানি নুনি স্পাম কাউন্টুগে মেম্বারু দাকুরাকামে আদি স্পামগে ফেমবারু নুনি কোয়ালিটি দাকুরাকামে এম স্পামগে মেম্বারু দাবেফা এগে ফেমবারু দামবেজ্জে কামগোন্যা দারিমামং আসর কুমাকি গাহকামে হামে গুত দুমফতগে স্মালকুমাকি আংহেনুনবেস দারিমা মুগে মাসাতা কুরিমাতুমগে ফুরসত ইতুরুকুরাকামে কমা নিরাশাতা কুম ফেরনাগে বহুরে

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুকা আলুবেতিউমটকা তাবাউমা রুহিবডিগিন খান্ড আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমেয়া লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকামা জাহালাতুগে আন্দিরকামুগে তেরিয়া ইনসানিয়াতু গরকুফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগে এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমাং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সাতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

পুখতুন নাই, বাফা ফসুগে বোট দেয় নাই, ম্যা ফসুগে বোট দেয় নাই, আহুগে আংহেন দারি নাই, উখতুগে আংহেন দারি নাই, তেবা মিহুনা ক্ষীরু দি মাই নাই, ক্ষীরু বুয়মুগে গুতুন তেবা মিহুঙ্গে উখতুন নাই, তেবা মিহুঙ্গে আবিঙ্গে মাই নাই, তেবা মিহুং একাম্বালুঙ্গে গাতুগা রে কুফাওয়া আবিঙ্গে ফরাতুং আইস তেবা মিহুঙ্গে উঙ্গুগাওয়া, এবাহি বেলুমগে দাসুগাওয়া তেবা মিহুঙ্গে দুন্দারি নাই, মিমিস মিহুন্না খ্যাবেন কুরুং হারাম কুরবি, একাম্বালুঙ্গে গাতুগা তেবা মিহুং রে কুফা নুয়া আবিঙ্গে আংহিন দারিন্না খ্যাবেন কুরুমাকুম, ফাহে তেবা মিহুঙ্গে মচ্চকা কুশে নেতে, আদি তেবা মিহুঙ্গে বুরিকাশতকুং উফেদি ফাওয়া তেবা মিহুঙ্গে উফন দারিং ইম মিহুং বেশ হারাম কুরবি, আদি বেতুয়ে দিয়ে জমানুগা মেনুই দে উখতুন দে মেদু এক কুরুং, এবাহি এফাহারা দে উখতুন নাই ইনুম বেশ হারাম কুরবি, হামা কাশওয়ারুং আদ্দাহি গিনা গিনা ইম ফাফা ফুসওয়া রহিম ওয়ান্তা রসকলাঙ্গে খামগাভে।

আল্লাহ ইরাদা কুরবানি তিয়াবা মিহুন্না মাসলাহাত হরি গুই বায়ান কো দেবু মাসে আদি তিয়াবা মিহুঙ্গে কুরিং উলুনু রঙ্গলু মিহুঙ্গে মগতকা তিয়াবা মিহুন্না মগ দেখেউ মাসে আদি তিয়াবা মিহুঙ্গে মচ্চ তওবা লেবু মাসে আল্লাহ মোলা দেনবডিগেম বা হাকিম ওয়ান্তা রসকলাঙ্গে।

স্তবেগিন তিবে নমাদা খ্যার নুয়াশ এই নমাদুগা থেবা মিহুং খিয়া ইচ্ছে থেবা মিহুং নং এঙ্গুমঠকে আদি মগু হুরস কো দতুরু কুরা দতুরু বেরি মেনুই জুনুবি বেরি বেগম ওয়া হাল গাবেস থেবা মিহুং হিনা গেম ফুমদ্দান দেন নমাদ নুকুরাশে আদি থেবা মিহুং নি বালবে উড়ে মিহুং কমগা ওয়ানমা নুয়াত দতুরেগ্য মতি গা ওয়ানমা আদি কুড গেফিলি নুয়াত মা গেফিলিং আওয়াদবেগেন থেবা মিহুং কুরে মিহকু আদুজ্জনম নুয়াত থেবা মিহুং আংহেনুং গা বিহেজ্জনম আদি থেবা মিহুং নফেন নুলিবিজ্জনম সাফ তাহির ভেলি থেবা মিহুং কস্তুকো এ ভেলিং থয়াম্মম কুরাশে ফাহে থেবা মিহুং গে আত্তকাই মুন তাউগা এ ভেলিং ফুহেশে হামা কশবরং আল্লাহি আফু কুরাবা ফাফ ফুসবা রসকলাঙ্গে।

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাং কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি সুমার সূরাতকা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ مَانَ يَكِي فَهِكَ لِكْفَانُ مَايْن اللَّهُ گِكِبَيَ دِين خَلَاص كُرَوَا إِكَلَاگ گِكِبَيَ أَلُكَن كُرَوَا شِف إِنْسَانَا گِ بَهَا عَمَلُ أَدِي مُدَلُن كُرَوَے صَدَقَاتِ تَكِي اللَّهُ خَالِص كَمَايْكُ كُرَا كَنْتَكَم گَاهِد مَنْ أَنْگَوَا الْبَيِّنَا سُورَتْ گِ فَسْوَنَ آيَتُ گَ وَحِي كُرَوَا فَاوِ وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی بامی ہن کرے کم میہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرمتی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলুকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেব

0: এই নাসরুল ইবুং নোনে শাহিদ হুম আদি হিতে হোগা বা খান্তাত এম মেমল দেনে উড়ে গেম বাফারায় গান্দে হওয়া কবন আহারে গা ফ্যাম ইয়োগ তো বান্দে ফা নোই নামা মুসকুলি বে গায়াবার দেরে ফা বিনামাস হুসতা বিস্তিয়া বামে হন হাঙ্গুরাম কুরান
1: দঞ্জসা আবহার কুলুমগে বগুতু জেহুমুং এম ফাহুগে বাহকি কোবাতো সওয়াল কুরুমুং কিরিত কুরআন গে আয়াত তকুং একলেগে ফান জবাব দেবি
0: হাম কাশাবরং আহার মেনে আল্লাহ গে মিলকে আদি আহার মে এমবর দিয়ম বনে একলাঙ্গা গরাতা
1: ইটালিগে সিফান উমরুল মুখতার দঞ্জসা আবহার কুল্লে মনজারু বেলুম আসিরুম বাতি বা কেমপুত হুগে তিবি বিহিহা হিঙ্গা মিহুন্না সাইরেনাইকা গে ইসবেরিনা মজবুর করবে উমরুল মুখতারকি একলেগে ফানগে হিব্বরু গদকমা নুগুডা আজুম হামকোদ্দে তাফাত বাসফুলতক মশহুর বেফুলে একলেগে ফানগে এমমে ফাহাগ কুল্লেবে ইব্বাসফুলকি
0: আরমেন দুয়া কোস আমানু দেনা আরমেন নমতি কামিয়াবি নোত মারু তিবামে ন জেহেনি দেঙ্গন নয় জিল তক সংগ্রাম কর আতি আরেন দঞ্জেসি কম গাবিয়স মিয়বর গিন দহ আরেন দিরি হুনানো
1: উমরুল মুখতারকি ইসলামী উসুল তকা আদুলবরি কম নুহনু বুডা লোবি কুরে বেফুলি ইং হাদিসায়গ আসিরুঙ্গে গতুগতিবি ইটালিগে দেসি ফ্যাঙ্গে মিহকু মারালিয়া নুদি একলেগি ফান হিমায়া কুদ্দেবি আদি বিদালবি
0: আরমেনকি আসিরুম মারাবাই নহ
2: এক মইমি হুং আরমেন নামে দু কান্ত কুরণি এগোতা
0: এমি হুনকি আরমগে মতটি শুনেন নহ
1: মিয়দা হামিয়বিস উমরুল মুখতার বলাগেনেভেনি মুসলিম উম্মতুগে বরুগদ রামসেগে গতুগ মি আনিয়াবেরিকমা ফিতুন ফসাদ বিমুগ ফিতুরুগেন দিয়ে হিন্দু এ কঙ্কম দূদি হনুহুন্নেবুমুগে বদলুগ আল্লোহ তালাগে বৌদুফুল ফুরিহময়ং ইতুবার কুরব্বা কীরিত কুরআনগে মি আয়তুগে দিরিহুরি মিসালেগে গতুগ হিব্বরায়কু তেদুয়ে বডাগতুমগে নতীজা কীরিত কুরআনগে বকরা সূরতুগে দুইসত্ত সাড়ি নোবন আয়তুগ ম্যাঙ্গ ওহ বহি কুরবাফ বণি মিফদ

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তরিবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে ہم اس سورت کے ساتھوں آیت کا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلیک فانو ودال واشف اکلان کے کبیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہم ایکنی مائن اللہ شف ادی زمر سورت کا مائن اللہ وحی کروا فاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাং গ কিবায় আলকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গ হেদমং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহী কুরাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি باطل مگون ایک کباو گن تیبے ماں اللہ کے کبیاں الکن خلاص کرا حالو اللہ کے کبیاں الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نویو قیامت دوہوں اللہ بدل کرن تے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنى يكي تيبا ميهم كره كومي ميهك نموز الله بدل كرمان أميد كرني نما هيو عمل كرمتي دميهن نهوش قميف أدي الله نغلقان كرمغا إهن إفرس فراتكا شريك نكراهوش قميف

0: দেবহেরাজ ইসলাম বুমুং আ এমে পড় বদল কি আগি দায়ন আ বদল বুদং আড়কং কুরু নিমুমাকং আস একাওন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন আড়কং কুরা মুসলিম উম্মতকা দিবহিম বদলবি ইসলাম দীনকে ফরলু তাকা সুন্নতং আদা কুরাম ফিশুমায়কু মিসকিত বিনা কুরবি বাঙ্গিকে আড়ং দেবহেরাজ গুগুমা ফিশি নামাজ কুরুমা রোদে হিফুমা যাকাত দিনুম ফাদা মাহ আড়কান তাকং আহুল বেরবি ইসলাম দীনকে হিদায়াতায়কু দিবহি মুজতামাওকে আখলাগি মিঙ্গন তাকং ইংগিলাবি বদলেঙ্গা একুয়েরি কামা সাফ তাহির কামাকি দিবহিঙ্গে দিরিউলুমকে আম বাইকা বেকেন্দিয়া মিগি তুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তাং উফেদি ইলমু উগেনু মঙ্গ শাহকুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মাল খারিকা বারারশকা হিলে বিনা কুরুনু কুদিবডু গাদিমি মিসকিত তাকা হুকুরু মিসকিত কে মুন্নার ফদা আসার তাকাকি মি বদলগে আলিকদ হেকি তাকে দিবেরাজ ইসলাম বুমকি দিবেহিংগে তারিহুগা এমমে উজালা এমমে ফুরিহম ইনকিলাব মি বারাকাতরি হাদিসা গে সবাবুন দিবেহিংগে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায় দিরিউলুং একো বদলবে মেয়েদো আলগন মেম্মি দেখে সত্যান সত্তা মুসলিম একুয়েরি আমাং দিবেহি মুজতমাও বিনাবুমগে আসাসকে পিঙ্গা আলুয়াদি
1: দের রবিউল আখির দিবেহি রাজ ইসলাম বিদোস
2: এ প্রোগ্রাম কুং গিন মালুমাতকেন এহুন তেরিন ফোর কো দিনমা দিবি রাজ্যে গাডুং গেনস্তেনি আতুকে রাজ্য
3: রাজ্যে কে একি কাঙ্কড়তাওকা আমন্নং আমাস কম হিঙ্গা হরকাত্তা
4: কলন্ড
2: সরকার গে একি ইদারাত কুন্দে খিদমত তং হো দানে ফসেহ কোইত্তা
4: খিদমাই
3: গেজেট কা কানুনি গত শায় কো ফাওয়া লিউতা
4: আবাস খালিয়কু
2: আম দিরিউলমুগা কোম্মে মিহক বেণু বাণে মুহিম মালুমাত আদুগে রাজ
3: আদিত বুরাসবচ্চ
2: কোম্মে দোহে কে হেন্দুনু নুয়গডি ফানরাং
3: স্টুডিওই বগুতু
5: কামিয়া পি ফারবেরি কবাম বেণুন্তা কামিয়া বিএফআর ওয়েরিং গাতম ইরশাদ হোদম বেইনুনতা বিএফআর ফুরা কুরম বেইনুনতা
6: গুণদংকার
7: কমমে হনিহির দোহে গে হেন্দুনু নুওগেট ফানারাগা রিপিট হনিহির দোহে হাবিরু হাতরুগেট ফানারাগা আদি আদিত দোহে হাবিরু হাতরুগেট ফানারাগা
6: ইংহা 7649 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
7: ಹಮೈಕಣಿ ದಿವಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು
2: ಕುಳಿಬರ ಲೋಪಿಕುರಬ್ಬ ಫರಾತ್ಕ ಖಾಸಕ ದಿವಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು ಗೆನಿಸ್ತೀನಿ
5: ಹಫ್ತಾಗೆ ಎಮ್ಮೆ ಪಾಹಕ ಕೊಲ್ಲುವೆ ಕುಳಿವರ ಖಬರ್ತಕ ರಾಜ್ಯಕ್ಕೆ ಏಕೆ ಕಂಕುಳ್ತವ್ಗೆ ದಂಡುತ ಕುಂಫೆನು ಹೀನು ಕುರಾಫದ ಹ್ಯಾರಾಂಗ್ ಕುಳುವಣಿವೆ ನತೀಜಾತಕ ಬೇರು ದುನಿಯೆಗೆ ಹುಳಿಯರ ಖಬರ್ತ ತಾಜಾ ಕಮಾಯ
2: ಜುವಾಂಗ್ ಎಥ್ಲೀಟುಂಗೆ ಉಮ್ಮೀದಿ ದತುರಾ ಕಾಮಯಾಬಿಗೆ ಬ್ರಹ್ಮ ಸಿವೃತ
5: ಕುರಿಯ ರೇಫಾವ ಫೋರಿಗದ ಮುಬಾರತಕ ಎಮ್ಮೆ ಅವಹ ಫೆನ್ನಾಣೆ ಮೆಚ್ತವ್ಗೆ ಎಮ್ಮೆ ಪಹುಗೆ ತಯಾರಿತ
2: ಆದಿತ್ಯ ದೋಹುಗೆ ಹೆರಡು ಅಕ್ಕಡ್ತಿರಿಹು
5: ರಿಪೀಟ್ ಹೋಮ ದೋಹುಗೆ ಮೆಂದುರು ಎಕ್ಕಿಚ್ಚ
2: ಎಂಘಾ ಸತರಸ್ತೇಕ ಸಾಳಿಸ್ನು ಎಕ್ಕಿಲೋ ಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
5: ಅಡ್ಡಿಯನ್ನು ಮೆಗಾ ಹರ್ಟ್ಸ್ ಎಫ್ ಎಂ ಬ್ಯಾಂಡ್

0: দেবহেরাজ ইসলামপুম এমে পোড বদলকি আগি দায়ন বদল বুদং আড়ুকুরু নিমুমকাঙ্গাস একাউন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ং আড়ুকুরা মুসলিম উম্মতক দিবহিম বদলবি ইসলাম দীনগে ফরলু তাকা সুন্নতং আদা কুরম ফিশুমায়কু মিসকিত বিনা কুরবি বাঙ্গিগে আড়ুং দেবহেরাজ গুগুমা ফিশি নামাজ কুরুমা রোদ হিফুমা যাকাত দিনুম ফাদা মাং আড়ুকান তাকং আহুল বেরবি ইসলাম দীনগে হিদায়াতায়কু দিবহি মুজতামাওগে আখলাগি মিংগন তাকং ইংগিলাবি বদলেঙ্গা একুয়েরি কামা সাফতা আইরুকামাকি দিবহিংগে দিরিউলুমগে আম বাইকা বেকেন্দিয়া মিগি তুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তং উফেদি ইলমু উগেনু মং ওই শাহকুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মাল খারিগা বারারশকা হিলে বিনা কুরুনু কুদিবডু গাদিমি মিসকিত তাকা হুকুরু মিসকিত গে মুন্নারু ফদা আসার তাকাকি মি বদল গে আলিকদ হেকি তাকে দিবেরাজ ইসলাম বুমকি দিবেহিং গে তারিহু গা এমমে উজালা এমমে ফুরিহম ইংগিলাব মি বারাকাতরি হাদিসা গে সাবাবুন দিবেহিং গে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায় দিরিউলুং একো বদলবে মেয়েদ আলগুন মেম্মি দেখে সত্যান সত্তা মুসলিম একুয়েরি আমা দিবেহি মুজতমাও বিনাবুমগে আসাসকে পিঙ্গা আলুয়াদি
1: দে রবিউল আখির দিবেহি রাজ্য ইসলাম বিদোস

0: ترها ترها.
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেবী রাজ্যের গাড়ুগে এমেহা এহতেরিন উফা বের বাগুত কলকাং এদিন তারাহ মি গানুন তাকা গাওয়ায় তাকা হেলুন তের কুরুমগে গতুন গেনিস্তে প্রোগ্রামে মি প্রোগ্রামায় গো তিবে ফুলু নামি বদল করেনি আড়গন্ড আজিজা ফারুক গানুনকি মুজতামোগে আমাঙ্কামা সুলহাবরিকং গায়ম কো দেমে হেট্টুমা টাকা একুলাওয়ালায় ফাওয়া গাওয়ায় তাকে মি রায়ীতুঙ্গে মজলি হুম ফাসকো রাইসুল জুমহুরিয়া তাস্তি কুরুমুং আমল কুরম ফাশা গানুনি বারুলিবিফাওয়া উসুল তাকে গানুন তাওগে ম্যাগণু মকসদকি রায়ীতুঙ্গে হগ্গুতা রক্কাদেরকো ইজতিমাই আদুল ইনসাফ গায়ম কুরুম হামায়ায়কো গানুনগে সাববুং কোম্মি মিহকা বেস এমিহিগে হগ্গুতাকা ওয়াজিবতঙ্গেঙ্গি এয়া একগোতাং আমল কুরুমুগে ফুরসাতু লিবিগেন্দিও তারা মি প্রোগ্রামকি মিগতুং হেদে গানুন তাকা গাওয়াত তাকা রাগিতুং হেলুন তের কুরুমগে গতুং কোম্মে হফতায় গেবেস হনির দুহুগেরে নোয়ে কুন দিহেকা স্টুডিও ওয়াগুতুং গেনস্তে প্রোগ্রামে কোম্মে হফতায়গে প্রোগ্রাম গেবেস বালালানি ওয়াকি গানুনকা মি হফতাগে প্রোগ্রাম গ মি বালালানি দেং অবলিক দেহা সাশে ওয়াজিফায়া বেহে গানুনা আদি এগি তুরুং বেতবেদি হফতা তেরেগ আলা গেজেট কুরেবে গানুন নোত গানুন তক গিনেবে ইসলাহ তক আলগন মিম মিরেগ প্রোগ্রাম গ বালালানা কুড ইরকলগে তেরেগ পতল কোলানা

0: ස්ලායිෆිය වල ගොතන් එලි තාන
1: හම අනිකාවෙ සමම් මි කමගුළුන් හොරි සවාලෙ මෙයොති මෝසෆෙගේ මූසාරැන් කෙඩුම් හුද්දවානෙ මින්වර කී කෝ බෑතො මෙහර එකක් කහ කන්තත්තකා හෙදී අලුන් මෙන්න හමයි ෆෙනෙ මූසාරැන් මුනි කොරවේත ඒ මින්වර කී කෝ බෑතො
0: මේ වදීෆා බේ ගානුනුගේ විහිවන මාතකා වගුතුගේ මති මෝසෆකු වදීෆා අදා කුරෙන් ජෙහ ගඩීක වදීෆා නුනි කුන්න වගුතවා මින්වරු ඒනගේ මූසාරැන් වදීෆා දේ ෆරාත කෙඳි දානෙ නමස් මි වාදාගේ ශවියනීගා වගුතුගේ මති වදීෆා දේ ෆරාතුගේ මුදලක නොත වේෆාරියක් ගෙන්දුමෙ ලිබේනකන් එගි හුරේ මෝසෆ කුරා අමලකු නොත නොකොදු කොල්ලා කමෙගේ සබුබුන් වදීෆා දේ ෆරාත ලිබුණු ගෙන්දුම ඒක චිකෙන් බාබතල් දිනු මේ කණ්ඩේලුන් අධි මේ මාද්දා හුර හෙන්නාලා
1: আরে আনিকা সালন মেন না এহুন তেরিয়া কা গোল ফর্ম ইউনি আসসালামু আলাইকুম আলী রিজা ওয়া
2: আলাইকুম সালাম
1: কিহনে তো হালো
2: আলহামদুলিল্লাহ
1: আলোন মে মিরে মি ওয়াহকা দাক্কালানি ওয়াজিফা ইয়া বেহে গানুনা কোবাত সওয়াল কি
2: আলোন গে জেদাইরা বে সওয়াল ফাতো আলোন মি সিভিল সার্ভিস মোদিসে আলোন মি সাল নোয়াহার মি মি রেগা দেন আলোগান্ডা কি সেলেরি জামা বেনা দেন আরোনা কা নেগে ইসর গাডি নিবেনি পৌঁছে কামে ইসর গাডি ওয়ে কামে মিয়া ওয়ালক গিনা এগত সাকোয়াস করে বেজে তমা কো হামাই বেন নাজি হামাই সেজেরি জামা ওয়া খান গেনি
1: এন্তো
2: এ মি চান নি নিলো মি হং গত চা তো এ মি মি হিও নি তো এ হাম মি কাং অন্না গত কি
1: আদ
3: নোনে সেলারি জামা ওমগ ইতুরা সেলারি জামা ভি চিটু কমে বেফুল কবেস কানুন এব লাজম করে দে এ চিটুগা জুমলা সেলারি কি কোবা কামা এ মাহু সেলারিং কেডুনি কি হাওারে কামা ওভারটাইম নত ইতুর ওয়াগু তুমাসেক কে কুরমং ইতুর উই কি হাওারে কাম মে হুরিয়া আচ্চে বায়ান কুরাইফা মে চিটুগা মে অন্নন জেহেনি এই গানুনুন ওয়াজিফা দে ফরাত লাজম কামগে কতুগ বায়ান কফ মে অন্নন এহেন কাম বানম এ নুদে কাম গওয়ানম এই কোহে
1: আদ
2: then we have then then we have a special coffee then so our one is some resort guy and like can hasta is is can har one then then this don't far us lagin no like some of them they have for us go to some our one may I much of first time guest me ha be satori a fabani our one may have that to kurani our one may car friend and he come our one may have garam masake coffee ek ek good go to us ek ek daur guys how is that hum jibe to ekam jenne beflaa puni sen hama isan kolga hifam damani gorga sarwanu nakai jibe gosenne arwanu men ni horiha sidumasin bijeni ni gestun gwan fisin nadi ya masko wala di maskanda di de nukura kam ke no nani de hama eba arwanu men garag gina rayisun ge sakwa in ni de arwanu sara masai korin tu exam ni ge teren yes bisam alwe ekam hama lagosen no yahmi ati
1: ad alereza
2: ad
1: বাকি বেলা নাকি তো আর সবাল টিকটক আরবি ফয় সোয়ালে মি সালাম কা হুরে ফুড়ুম ফদা কঙ্কা মা গোস উড়ি কো ফেনিগে এমি হাকা ফিয়াবল এলি দানে তো মিহার অফিস কামা কুণু অফি হুম বেরু কামিক মিহার সালাম গ হুরে ফুড়ুম ফদা কঙ্কা মুগ হুটা ফেনিগে একামা ফিয়াবল এলি দানে তো কিনে তো এখন মিওতি মিহার সালাম গো হরে বাই ফারা তখন কুড়েন ওড়ুমা মিফা দেখ আমি অফিহা নুগুড়ে এভেস গোড়ু নেন এভেস কামি গা এগোতা ফেনিগে ফিয়েবাড়ু এলি দাঁড়ে তো সালাম গোটা
3: মে আর গানুন বেদাড়ুয়ানি গানুন বায়া মে কুরানি সালাম কি মেডিকেল সার্টিফিকেট কা এক্কন দেবে চেকামা দেন মে বুনানি ফুরতম ফানার দুস দেদুয়া হাবুরিন কিনা দুস নুয়া কাম গা বানো মেডিকেল সার্টিফিকেট দেনু লাজিম নুয়া কাম ইহতিয়ার এক্কামা এহেন কামুম বানম আদি সালাম বুনেফা কুলেন দিউমা কে কে সাতুগা কুমফুনি কে বেস গাওয়াই দেন ওয়াত গানুন গো বেস মা দেকা হিলা ফুন কাম কা নুবেলে বেন মিসাল কা মেডিকেল সার্টিফিকেট এন হুশা আলা ফ হুট্টা বেস সামে এদু কুলেন গো সি নাম বেস নিকুননানে নতিজা কি কোবা তাল বান বাদেন জেন এই সাবুম বেস গানুন বুনা উনসুর আমা কফিয়ে এহেন মেজি আলোর কে হেন নুয়ে কামুম ওয়াকিফিয়া ওয়ালে ওয়াজিফা দে ফারাতাকু এলি তানে কাম দেন ওয়াজিফা দে ফারাতা ফারাতু গো মুওয়াজ্জাফা কা দে মে তো অননন জেহে মি থেদুয়ারি কামা আমানাত্তের কানে কামা বেলি বালা এ গতুগে মাতিন ইসলাহি ফিয়াওল তকেন এলুমা মাসেকে কুরবি দানে কানে গে কামকো এভেস এন লং রান আলোর কে হিয়ন এভেস ওয়াজিফা দে ফারাত কো গত আমল করমুন দানে হেন
1: আদ মি হাই সাবম হালওয়ান মি বালালানি বেতবে দি হাদ দোহগে তেরেগা আলা গেজেট করেবনু গানুন নওতা গানুন তকা গেনেবনু ইসলাহ তকা

0: রাফিও গোটেন এবাহুরে ইংগে হামা বারার রীতি হামা হিবি নাগা গেন্দি আলু গান্ডা আডু হামা বারার রীতি মাশাআল্লাহ রীতি বি মহামা রীতি মি বুনি ইংগে কনফারেতা কা হে মাল্লা ওয়া খাসা কল্লানে
1: বাজারে
0: মিকোলমে

0: দেবহেরাজ ইসলামবুমুং এ এমে পড়ু বদলকি আগি দায়েন এ বদল বুদং আড়কং কুরু নিমুমাকং আস একাওন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ং আড়কং কুরা মুসলিম উম্মতক দিবহিম বদলবি ইসলাম দীনগে ফরলু তাকা সুন্নতং আদা কুরাম ফিশুমায়কু মিসকিত বিনা কুরেবি বাঙ্গিগে আড়ুং দেবহেরাজ গুগুমা ফিশি নামাদ কুরুমা রোদে হিফুমা যাকাত দিনুম ফাদা মাহং আড়কান তাকং আহুদ বেরিবি ইসলাম দীনগে হিদায়াতায়কু দিবহি মুজতামাওগে আখলাগি মিঙ্গন তাকং ইংগিলাবি বদলেঙ্গা একুয়েরি কামা সাফ তাহির কামাকি দিবহিঙ্গে দিরিউলুমগে আম বাইকা বেকেন্দিয়া মিগি তুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তং উফেদি ইলম উগেনু মঙ্গৈ শাহকুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মাল খারিগা বারারশকা হিলে বিনা কুরুনু কুদিবডু গাদিমি মিসকিতকা হুকুরু মিসকিতকে মুন্নারু ফদা আসারতককি মি বদলগে আলিকদ হেকিতকে দিবেরাজ ইসলামবুমকি দিবেহিংগে তারিহুগা এমমে উজালা এমমে ফুরিহম ইনকিলাব মি বারাকাতরি হাদিসাগে সববুং দিবেহিংগে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায় দিরিউলুং একো বদলবে মেদো আলগন মে মেদেকে সত্যান সত্তা মুসলিম একুয়েরি আমা দিবেহি মুজতামা ও বিনাবুমগে আসাসকে পিঙ্গা আলবাদি
1: দে রবিউল আখির দিবেহি রাজ্য ইসলাম বিদোস

0: দেবহেরাজ ইসলাম বু মুং আ এমে পড় বদলকি আগি দায়েন আ বদল বুদং আলুকং কুরু নিমুমাকং আস একাওন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ং আলুকং কুরা মুসলিম উম্মতকা দিবহিম বদলবি ইসলাম দীনুগে ফরলু তাকা সুন্নতং আদা কুরাম ফিশুমায়কু মিসকিত বিনা কুরবি বংগিগে আডুং দেবহেরাজ গুগুমাম ফিশি নামাদ কুরুমা রোদে হিফুমা যাকাত দিনুম ফাদা মাং আলুকান তাকং আহুল বেরিবি ইসলাম দীনুগে হিদায়াতায়কু দিবহি মুজতামাওগে আখলাগি মিংগন তাকং ইংগিলাবি বদলেঙ্গা একুয়েরি কামা সাফতা আইরুকামাকি দিবহিংগে দিরিউলুমগে আমু বায়কা বেকেন্দিয়া মিগি তুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তাং উফেদি ইলম উগেনু মঙ্গৈ শাহুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মালিকারি গাওয়ার রশকা হিলে বিনা কুরেবুনু কুদিবডু গাদিমি মিসকিত তাকা হুকুরু মিসকিত গে মুন্নার ফদা আসার তাকাকি মি বদল গে আলিকদ হেকি তাকে দিবেরাজ ইসলাম বুমকি দিবেহিং গে তারিহু গা এমমে উজালা এমমে ফুরিহম ইনকিলাব মি বারাকাতরি হাদিসা গে সববুন দিবেহিং গে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায় দিরিউলুং এককো বদলবে মেদো আলগন মে মিদেকে সত্যান সত্তা মুসলিম একুয়েরি আমা দিবেহি মুজতামাও বিনাবুমগে আসাস কে পিঙ্গা আলুয়াদি
1: দে রবিউল আখির দিবেহি রাজ্য ইসলাম বিদোস